তাতে হন্নে বেরা খালো কথুলাবা আন্তু কোথা মুরুর বাঠে রে সে পণল আহে পা নেরা সানো বান্ড্রেন খাঙ্কালাম বা ড্রেন তিস কত একা নিন রূপে লেলা কাউই গো মাসুলে লোবা মুলুকু কি চালি আকে রো ওয়ান্যাকা ইয়ে নি ফান্যাকে ইয়ে মুলুকু নি কি বাহা ও ইয়ে কি ইন্ডিয়াকা ইতন রুকুন ওয়েলাই ওয়ে আনা থে শেনি ওয়ালে রো খালা ইয়া লুকামে Mwena wa win sipon la. Oprojeni, mwena nyo. Mwuru wa kakini pavela na hama la nsipon la.